শ্রোতাবন্ধু আপনার শুনেছেন কেতোটি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটন কেন্দ্র এথর ভক্তি অর্ঘ্য সহ শিল্পী হলে জয়ন্তী মিশ্র গীত রচনা করেছেন ভ্রমরবর ছাটুই।

শ্রোতা বন্ধু, বর্তমান শুনত কেতেক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটি গছ লগাই তার যত্ন নিয়ন্তু, থিলে বন রহিবে যেন জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশক নির্মল ও সুস্থ রাখি অন্যমানক সচেতন করন্তু, স্বচ্ছতা হৃদয়ের এক সংকল্প করন্তু। পলিথিন ব্যাগ্র ব্যবহার বদলরে ছোট বা কপড়া ব্যাগ্র ব্যবহার করন্তু, পানি নষ্ট করন্তু নাহিঁ, জলাশয়ের বিপদজনক জিনিস পকান্তু নাই, বর্ষা জল অমল করন্তু, সবুবেলে নলকূপর পানি পিয়ন্তু, নাল পোখরী পানি পিয়ন্তু নাহিঁ। ঘর বাহারকু যাওতিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহন গুড়িক নিয়মিত যাঞ্চ করন্তু, টায়ার প্রেসর ঠিক রখন্তু, গাড়ি চলাইবা বেলে হেলমেট ব্যবহার করন্তু, মোবাইল কথাবার্তা করন্তু নাহিঁ, ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলান্তু, মদ নিশাঠারু দূরে রুহন্তু, এহা আপনক শরীর এবং সংসার উভয়ের ক্ষতি সাধন করুছি। মদ পিড়ি নুহে ছোটিয়া নিশা, জনা পড়ে না টাণি পয়সা, সর্বসাধারণ স্থানের ধূমপান করন্তু নাহিঁ, এহা আইন বিরুদ্ধ অটে, সবুবেলে শান্ত রহিবাকু চেষ্টা করন্তু, অন্য ঈর্ষা করন্তু নাহিঁ, অভাব অসুবিধা দারিদ্র দেখিলে সাধ্যমতে সাহায্য করন্তু।

0: খুব বুড়া নূয়া নূয়া উপে মানে বাহার করুছন এই ধান চাষর লাগে সে ভিতর গোটে খেলা শ্রী পদ্ধতিনে চাষ করবারটা এই পদ্ধতিনে চাষ করলে আগর পূর্ণাকালিয়া হিপাশে করলা ঠানু অধিক অমল মিলিপারুছে তার সনে আমার জমির মাট আর পরিবেশর বি নুকসান নাই হবার না এটার এতকি ভল গুণ মানে অছে যে এটাকে সারা পৃথিবীর চাষি ভাই মানে বি আজিকালি করুছন না ধীরে ধীরে আমার অঞ্চলর বি কেতেক চষা ভাই মানে বি ই উপেনে ধান চাষ করবারটা আরম্ভ করলে না হেতে লাগি চাষি ভাই মানে আমি হলে কাগজে পছে পড়মা যা রাগ তার পাগ আমি বি ই উপেনে ধান করবার লাগি পড়মা হলে তার আগনু আমাকে জানবাকে পড়বা যে এই চাষ কেনতা করে করা হেসি এই প্রণালী নে ভল করে চাষ করবার লাগি হলে আমি ছটা কথাকে মনে রখমা প্রথম কথা হল রূপার লাগি কম দিনর তলি ব্যবহার করমা ধান তলি আট নু বার দিনর বেলে দুই পত্রিয়া হইলা বেলকে রূপমা এমতি করলে পিল আর উচ্চের খুব খুব হিতিসি দুই নম্বর কথা হল তলি রূপলা বেলকে যতন করি রূপমা তলি ঘিচলা বেলকে ধ্যান দেমা যে তার সনে মাট লটকি থিবা তলিকে কম গড়িয়ানে লগামা যেনতা কি চের খুব গড়িয়াকে নেই যা এমতি করে রূপলে তলি খণিয়া রণিয়া বি নেই হে না আর চের জলদি বসিকরি অধিক পিল দেশি তিন নম্বর কথা হল তলি মনকে পূর্ণা হিসাব নে লগালার ঠানু আর অধিক দূরে দূরে নে লগামা তলিকে এন্তা করে রূপমা যে ধাড়কে ধাড় পাখাপুখি দুই ভিতা আর গছকে গছ ফুনি হেতকি দূরে নে রহবা যেন জমি মানে খারি জমি সেথিনে তো আর দূরে দূরে ফুনি লগালে চলবা এই পদ্ধতি নে আমি দুইটা গছ ভিতরে নে অধিক জায়গা রকিথিসু বলে চের মানে ভল করে গড়ে পারসি গছকে অধিক সূর্যকিরণ পবন আর খায়দ বি মিলি পারসি ধাড়ি ধাড়ি করে রূপা করলে পচকে ঘাস বছা যন্ত্র চলাবার লাগি বি সহজ যাইসি চার নম্বর কথা হল ঘাস ভল করে নিজামা শ্রী পদ্ধতি নে জমিনে আমি ঠিয়া প্যান নেই বাঁধু বলিকি ঝারঝুরা মানে খুব ইথিসি এটাকে কমাবার লাগি ধান চাষর মদলুন শেষ ভিতরে নে তিন চার থর বাগির কোনো উইডর যন্ত্র চলামা এটা ব্যবহার করলে মাট চটকি হয়ে যাইসি যাইতে লাগি ঘাস বি মরি যাইসি পাঁচ নম্বর কথা হল পাইন ক্যানর সুবিধা করবারটা আগু আমি পূর্ণাকালিয়া হিসাব নে খেতে সবুবেলে ঠিয়া প্যান বাঁধিকি রখুথিলু আর ধান বি ঠিয়া প্যানকে সহি পারসি মাত্র প্যান সবুবেলে থিলে গছর মূল জায়গাকে পবন ভল করে নেই সমি পারে যাইতে লাগি চার বাঘর ভাগের চের খারাপ হয়ে যাসি চের খারাপ হয়ে গলে গছ মাটনু খায়দারু প্যান ভল করে নেই পাই পারে না মাত্র এই পদ্ধতি নে কলা বেলকে আমি ক্ষেত নে কম প্যান রখসু বলি চের মনে খারাপ নেই হি করে গছকে অধিক পায়ন আর খায়দ মিলি পারসি এতে লাগি বলিকি অমলটা বি জহেসি ই উপেনে চাষ করলা বেলকে ঠিয়া প্যান নেই বাঁধি করি মাইটকে খালি ওল রখবার লাগি সময়া দেখি দেখি প্যান টিকে টিকে মড়ামা এনতা করলে চের ভল করে বড়বা আর গছকে অধিক খ্যাদ মিলি পারবা গোটে কথা মনে রখমা যে ঘাস বাছবার আগর দিন সঞ্জবেলু একা খেতেনে প্যান ভর্তি করে দিথিমা তেনকে সেদিন সকালু প্যান ছাড়ি দি করি পচকে ঘাস বছা যন্ত্র ব্যবহার করমা ছ নম্বর কথা হল জৈবিক খত সারর ব্যবহার এই পদ্ধতি নে জৈবিক খত ব্যবহার করি করি ফসলকে ঠিক হিপাশে খাদ মিলবার সনে আমার পরিবেশ পুনি সুরক্ষিত করে রহবা খুব গুড়া প্রকারর জৈবিক খত ব্যবহার করলে অলগা আলগা অণুজীব মনে বি মাটনে বড়িথিসন যেনটা কি চাষর লাগি খুব ভলে এনতা করি আমি যদি ছটা কথাকে মনে রখি করি শ্রী উপেনে ধান চাষ করমা বুদাকে তিরিশ নু শহেটা লেখা পিল গজা হবার সনে পিল মানে খুব খুব কেরা দেবে আর আমার ধান চাষ নে অমল বি আমি অধিক পাইপারমা
1: শুনলি কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা আকাশবাণী ভবানী পাটনা বর্তমান শুনন্তু আধুনিক গীত উপরে আধারিত কার্যক্রম সঙ্গীত লহরী প্রথমে শিল্পী হলে শৈলভামা গীত রচনা করছেন উদয় সঙ্গীত নির্দেশনা দেবিতোষ আচার্য

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং

0: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
2: মোহাম্মদ রফিঙ্ক কণ্ঠরে পরবর্তী ভক্তি গীতটি, গীত রচনা মধুকর রাজস্থানী, সঙ্গীত নির্দেশনা খাইহাম।

গাইড কথা চিত্রণ পরবর্তী ইদলি। কণ্ঠশিল্পী এলে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। শৈলেন্দ্রঙ্ক রচনাকে সঙ্গীতরে সজাইছেন এস ডি বর্মন। গীতটি পাই ডুমাল উদিত নারায়ণপুর ভবানীপাটনা কলাহাণ্ডি। অনুরোধকারী শ্রোতা হলে ইন্দ্রমণি সাহু।

শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শুণুলে বংশীবাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া শিল্পী পরিবেশন কলে মধ্যমোৎসারঙ্গ।